0: দা নাশ ফাহে এমি হাকু নাসি ব্লিব গেম ফিকং কশরে কেহিবেরি খামগে ওয়াগুতি উফলে দে চিকম গা মেনুই দুনিয়েগে দিরিউলুন ওয়ে
1: বিলত দক্কম ফাসে হগোতে মিয়তি ফাইপে অ্যাপ বিলতক আরা জুমলা দদু ফাইপে প ট্রান্সফার কল্লা দেং হাম হুরিহা বিলতক ফাসা দক্কা নিম্মালমি ফোন ফেং গ্যাস আদি মিডিয়া নেট বিলকস দেখকেনে রিলোড রাস্টাস নুনি ডেটা পেকভস নেগে নেগে মি হাম ডিজিটাল ওয়ালেটে দেনে মাস দেবাওয়ারু বিলনু দেখকিগেন লারিয় ভিনুয়ে নেঙ্গিগেন উলেক নুজেনে হুরিয়া ডিজিটাল পেমেন্টক ফাইপে মা ফাই
2: ইসলামী উদরেম
3: মিগেনেস্তিনি নোভেলটি প্রিন্টার্স এন্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড উন শাহি কোফাওয়া হুসেন আব্দুর রহমান হুসেন খতিব তাকুরফান তরজমা কুরেবে ফাফাতা ফুসাওয়া কান্তাতং আদি হে আমল তাক লিবেনি বিসাওয়াব মি ফতুকাবাদি উন্তা কুশালাদিনি হাসান খালি
4: দিবেহিফম দিবেহিন নায়কু নোদিহ একে মেগাহার্টস
5: নদী একে মেঘাটস দিবাহি এফ এম আবদুয়েস এম মেঘাতুকা
6: দুমফে কন্ট্রোল কুরুমা বিহে কানুন গে দশং উফদ্দা ফবা দুমফতু গে ইস্তিমাল কুরুম মানা তন্তং কন্ডে এলুম গে কাওয়াদু গবা গুতুং একে জানুয়ারি 2013 ফেশিগেন দুমফতু গে ইস্তিমাল কুরুম মানা তনেগ একং আংগা দে লিউম বাহাট্টা ফ নুয়ানম ফুরতম ফহারু এতনে গে বেরিফর ফাসতে কুরুফিয়া জুরি মানা কুরবেন আদি দেবন ফহারুম ফেশিগেন কম ফহারকু ফাসহাস রুফিয়া জুরি মানা কুরবেন

আসসালামু আলাইকুম নদী কেমে গেহার্চ টিভি এফএম গেমে হাইহুন তেরে নাবারং উফাবিরে বারা বাজে লগত কলাখান গেদেম মিগডি গলগমিন কোরিয়া গেন দা আইহুন তেরিং গে হোবুং মিয়াদুগে শো ইয়াকি গে মিবাদল কল লগন মিজনা হামিন গে মিয়াদুগে শো মিস কোরিয়া গেন দানি হাম ইগার গে তিরি সিঙ্গো মা হামে আইহুন তেরিং গে ইতলেবুন তা কাকি গলগমিন গে মিমাগুত কল কোরিয়া গেন দানি হেমিমা মিগডি গা বাকি লাভেন আডোসম বেনো লাভ আইহুন তেরিং আবা আলগমিন না মেসেজ ফনোবাল দেবা পিএসএম ইয়া মেদুরে কো মি শো এ মেসেজ কোরে বেনে হুন তেরিং না পিএসএম ইয়া মেদুরে কো ডিএফএম 91 মি পেজ মেসেজ কল দেবা আলগমিন DFM 91 me page a message kurava farayato ge tire nguro tum hoye farayata gula lava ha dakka lana ege turun me message ka ikhi ga love is for nova me request kurave dan beenum kam ga wana den algum message ka ikhi ge tire request kurava lava tus show ge tire ge himna de mun kuria gen dan he bima 11 jahan de ehun tire namyo ti miharu fesh ke fursat hulu wala af me gadi ge tire ga wana note kurun kuria gen do vi love khas ko labam beenum lava baki farate huri kam ga wana ma love ಅಮಿಲ್ಯಂಗ್ ಅಡೋಸಮ ಬೇಡ ಲವಾಕಂ ಗವಾಣಮ ಮಿ ಫುರ್ಸತ್ಗೆ ಬೇರಂ ಕುರವ ಮೆಸೇಜ್ ಕುರವಾಣಿ ಕೋ ಮಿ ಉಮೀರ್ ಕುರನಿ ಫಶಾಣಂ ಅಮಿಲ್ಯ ರಾಗುಗೆ ಲವೇಕು ಮಿ ಲವೇ ಫಹುದೆಂ ಎಹುತರಿಂಗೆ ರಿಕ್ವೆಸ್ಟ್ ಶೋಗೆ ಹಿಮನಾಲ್ದೆ

0: এই হামাকাশ আরং এউরেং আখরতগে মচ্চা দুনিয়াবি হায়াইং ইস্কুড়ো মগে সাবাবুনে আদি হামাকাশ আরং কাফির বি মিহুন্নাকা আল্লাহ তেদমগে নুদাক্কাওয়ানিতে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিয়া একে মেগাহার্টজ
2: আলিনূর

0: Game on!
1: তোর বড় মারহবা
2: বড় বড় শুক্রিয়া দাওয়াত দিনিতে
1: অনেক সময় মিকাল গেম শো কোন গেম শো বেজ আমি আর তোল লন্নঙ্গে বচে হে গেম শো গে হাবতা গেম শো কা বনি মি আর তোল লামে
2: আমি এ দিহি বং কেনি গোনি ফুনল ফুলল দুম
1: ফুনল দুম
2: ফুনা কেন গোনি ফুলল দুম
1: তো মি আর গেম অন মি শো এ কি দেন গে নামো মি সেঙ্গে তাহম গেম এ কোলেন কম বড়নি এম এ গেম এন নো ting game kulena
2: okay masenne
1: ting game kulero miharu mi furatama game ta kadimal diumga kori miharu tol game mi avahan annon me masekata behegudun harme wahaka dakkalani jannat
2: ki den hama mi tolla lokiya de mi hunge scripte den astuga mi মুড়ি স্ক্রিপ্ট লিউমুগে মারহলায়া মি ফিল্ম উফেদ্দুমুগে মারহলায়া মিহার কুরিয়া দা কান্তত্তক বিসনা রসুগ এমমে কালা মি অ্যাটেনশন টু ডিটেইল দে বিফোর ফিল্ম মেবনি স্ক্রিপ্ট আ ফিল্ম গে উফেদ্দুমুগে মারহলায়া বালে আর মেনলে ফিল্ম বেদুনতেরি নিম্মানি কি হাওয়ার কত্তো এ একং এ ফিল্ম ফেননি হেন নময় সামা লিউমুম ফেশিকেন ক্যামেরা কুরমুম ফেশিকেন ডাইরেকশন উম ফেশিকেন অ্যাক্টিং নুম ফেশিকেন মি মি কি কে বুনানি মেকআপ সেট ডিজাইন মি হুরিহা ইচ্ছে কা বেয়স বারা বিসনাগেন কোম্মে মানজারেগা এ স্ক্রিপ্ট এ ডিমান্ড খুরা কাঙ্কাম ফুরিহাম খুরেভিগেন তৈয়ার করে ফিল্ম কাবান এগুতো দলগে মাসে তব্বালার গাম এম এ তাজিবা এম বড় ফিল্ম ফিল্ম
1: দেন দলগে মাসে কেত ہم گیگن کا ہوری ہاں مسکت ہیں شہو یا بلیف ہوری میوی ہاں تنا میوی ہاں تنا ہم گیمس می شہو اڈن نیوے مینونی یا تو مسا دے معلومات لبے گو تو پر چیلنجنگ سکرپٹ کا می سکرپٹ وی کم وانی فورتما ہم ایکنی تو مولے سکرپٹ حوال وگے ہوری
2: می اصلو گا فلم گے نوتا می واہ کیا گے سکوپا واہ کیا گے বডু কামুং মি আদি প্লাস মি গা মি মুড়ি স্ক্রিপ্ট বালা ইরোগা ফিল্মা স্ক্রিপ্টা মুসন্দি মুগে ফুসতু এস বডু লোকিগে মি ইনপুট আই কি গে এই মি মি মি টপিক গে গতুম মি মি হুশাহালা দে মাউলু গে গতুম আসতু আদি এ আই কি গা মি দল্লকি মি এগে জাতু গা স্ক্রিপ্ট লিয়া ইরোগা kale e inna vaahaka sikundi ga inna vaahaka waran avaha beenumwe karudaha genessa den e genawumuge terega hunna unikantatta fahun mi hallu kurani e script den ehmihum eskiyum fahu enos demi hun liyaru inna emme bodu advantage ki liyave mun dairuga script furihamawa mun dairu es e hunna mi unikantatta nuota মি বদল করেন যে কাল কান্তে কাল রিয়েল টাইম গে কাং মশওয়ারা করে মু গো স্ক্রিপ্ট নি মেরুগা মি অন্ননি দেন হাম গ্যাগ গন ক নো দিয়া ফার্স্ট পার্সেন্ট এ অন্নম বা গতা এহ নমোস মি গ হাম বদলত গেনে ফেব্রুয়ারি হাম শুটিং গে তেরে গবেস বাই কাল কান্তে তেন এ বাই মি কুরমুন দায়রুগা রিয়ালাইজ বা বাই কান্তে তেন মি এ ফুরি হাম কাং আসলু মি আই দে মি হুম গে মি তিলিউনি
1: এম এগোতুগামাতিং হামা গ্যামেস জান্নাত ওয়েগেনদান কন্নেগে মি কন্নেগে নু দেহঙ্গা বড় মা হামা ইয়া গি নুমবেস বেলুন তেরিনাবেস ওয়ারা মি আ ওয়াহকে বালালুমগে ফুলসা দে আদি গে তরু হামা মি ফিল্মগে অ্যাক্টর উন্না বালা ফিয়া সামা ওয়ারা তাফাতু ক্যারেক্টার তাকে তাফাতু পারফরম্যান্স এ দাক্কালুমগে ফুলসা লিবেগেনদানে
2: মি
1: তাফাতু পারফরম্যান্স এ বোনার হাম এমমে ফুরতম এস টিজার ইয়া কুগিনা বেলুন তেরিনগে ললু গালাগে মি এক ক্যারেক্টার ওয়ানে শরফকে ক্যারেক্টার মে তোল কিহা হিংহম জেহফতি হেরি ওভারঅল কো মিহার হম দেন গ্যাগড় কা শুটিং গে বড় বড় ব্যানি মি ফমি বানি ফিল্ম গে ফিল্ম এলো মে তৈয়ার মে বানি অগস্ট তিনেক গ ইহা হিসাব দাম বের হম তোল হুনন বের গিনা শুটিং তক বস কোস আ
2: মর দেওর কা দেইফা যে দাম বেনুম বিহা গিনা বাই ফার নু দেইফে সে ভরি হেন মে সামা মি মি ফিল্ম গা মিহার মি টিজেম মি ফেননি মি শরফ কে ক্যারেক্টার ইয়া দেন জান্নাত কে বাদা কুরা মি মাহরিন মাফিন কে ক্যারেক্টার মি দে ক্যারেক্টার দে মি ফিল্ম কে জুমলা গতে গাম এমএম সামা ವರ ರಂಗಳು ಹಮ್ಮ ವರ ವಾಕಿ ಕಿ ಹಮ್ಮ ಔಟ್ಸ್ಟ್ಯಾಂಡಿಂಗ್ ಎ ಮೀ ಹುಂಗೆ ಹಮ ಕಿಕೆ ಬುಣಾನಿ ಎ ಮೀ ಆದ್ಯ ಖಿಲಾಫ್ ಮೋಳು ವ್ಯಕ್ತಿ ನೆಮ್ಮೆ ಮುಸ್ತಕ್ಕಾಫಿ ಏನ ವಯಸ್ಸು ಹಮ ಶರಫ ಮಫಿನ್ನ ಶರಫ್ ಅಧಿಹಾಸಕ ಮೀಗ ಮೀ ದಕ್ಕದೆ ಮಿ ಜೆಹೇ ಕೆರೆಕ್

0: ゲームオン。
1: उदय के मेघर्ट्स टीवी फिल्म कोरिया के दागे मोर मिहफ्ता के शो का तोल देम में होती हम तोल ला वारंग एक शी गेम वा खाल तोल कुरा ही वा खाल तोल शाह गेम शो के गेने से एम शाह गोरे एक कुरा एक कंद में सवाल तक जवाब दे
2: इंगेन्या था इधर नहीं इंगेन्या दे वाला कुरा ही नुआ
1: मी मी द्रो ई तो दो हो के शो
2: का हम ई तो हो के ई वाग तक ई दो वाला गद पार्टनर के इन
1: इन एम में गद ओके
2: दाने कोलम हो पाने मी इदी कॉल टीम गेम पार्टनर आदि मा मोली एम वे वाग के हर न गेन एक ফুটবল ল্যাঙ্গুয়েজ মিয়ান বিসাদাকং এক টিম বর মলুয়ে দান হুম একম আনে টিম গে কুলুন তরি ব্যাক গোল জান যা আদি আনে টিম মা মলু হিন ইবা
1: একা কমেন্ট দই ওকে এমি মি দেঙ্গন ফার কু মি শুহায়া তোল্লা পেয়া কুরা গোতা শুহা মনে ওকে তিমন বেন তোল্লা এক কোশন
2: দান হিং দেন রঙ্গলওয়ান হবে ইদি কোলা বেন দ শুহায় কি বর রঙ্গল হম মি আনে opponent ke hemi ma rangalo ani dikolan in
1: mi tolla var kamuda fannane bat shuhai ki as an actress
2: shuhai ki ham param param param mol fannane mi jannat ga den mi adi nunikunna film e mi shuha mihin ekala shuha ge e career acting trajectory note e daturu asubalairu ga param masikke kura varang ham hard working kujje shuhai ki me bae faharu tibena misala ka baki gotaka kamek kuram buni meha tankole hinghamulu je fannanu mesekam shuhai ki e buna bas note e de direction e de emi advice ama var rangala nagagen et kurai gotun hama feshumanimu shahua nimarangala igen misala ka feshumanimu muga mihin e jehi jump emme shuha ge hen film taka kom hen buna badu bahenno ekam e hisabun ea hame ge jehi jump e hama kal hen tawrif haggo
1: hama varabodu leap e do
2: varabodu leap e varag mi bura masikke
1: emme asu shuha ya be sual ta kol dena mi ba guarantee ko dihe kun dihe ho dis kanne ge tol do
2: ti kama jehi is na den ফিল তাকা বেহে গতং আ কপি কমে সর কেঙ্গি দা
1: তোল্লা মিওতি আনে তোল্লা কি কমে সে হেম বাই গে ফ্যান নে কো হেম মে মা এ বাই কা বেহে বাই তা কেন
2: কুরিয়া গেন্দম
1: টি ফ্যান এটা টি ফ্যান এটা টি ফ্যান নে তো বালা দম নড়নি কুইন then me band ki hama gamas me raje gavis miharu sama young generation ge medugas varam magbul band hasagote ghamde miharu gena kudinna me inge nives bohemian rhapsody me film ay hisabo me queen naki kom bay young generation eno me sama tolmen boduvi me band ay ki ga den hama ga gada ka hame ma hinga sawal ta ke kolla na queen band a behe go to inge ihtiyari jawab de na
2: me
1: yagi no mes do ever first se sual ta ke mere ma undo gulan no an tayar do
2: tayar
1: magu to limited no na ne mege emi ma tol ma hama je lage jawab de emi queen band ufe to ni kon ga ma kam bunel de emi
2: ingiris vila
1: jawab rangalo fasen
2: var fasen divar fasen
1: band ke maganu dav kyun teri ki ka
2: freddie mercury
1: jawab rangalo var barabar tankole undo ku vedan queen band ufe to ni kon ahara ko ইতিয়ারে জবাব দেন নাওয়ারস্তে কা হদ্দিয়া নাওয়ারস্তে কাড্ডিয়া নাওয়ারস্তে কা হদ্দিয়া দে
2: হদ্দি হদ্দি
1: জবাব
2: হদ্দিয়া নরে হদ্দিয়া দে
1: কমবি সে জবাব তো দেন দে জবাব দিনে কাম কোনো দানে দো
2: মই হদ্দিয়া দে কাম বালা
1: হদ্দিয়া দে কাম বালানি দে আর মদ কলিম জবাব রাগলমান এমি মই একে নোবাবি ইগে duniyege emme mashuru e lava bohemian rhapsody mi lava neruni kon aharako
2: harta buni mati varam do kam
1: hitar job dena
2: a hatti a
1: navarste ka haddi fahe navarste ka addi fahe navarste ka nuadi fahe
2: 85
1: jawab ki navarste ka haddi fahe jawab nu ba
2: okay anyway kuriya kuriya
1: freddy mercury ufam vi kon rashaka nuni kon gauma ka
2: Persia, eneki asuga. India, sorry, eneki. Anyway, India.
1: from India. Zanzibar.
2: Oh, ah, yes, that is right.
1: Okay, Queen band ga tangol fase ko di mar tangol udo go hen hewa ti tin sual nu ba vejje Queen band ga guitarist ka ngule ni ka ko
2: Brian me
1: jawab rangalo nikal jawab do enge ni
2: chi bala bala ti har tar ti do di
1: tangol udo go ani do band ga me furta album ke ni kon name
2: ikhtiyar jawab te ko bat
1: Queen eke Queen de
2: Queen
1: jawab rangalo jawab nu balance jawab dera do
2: karakadwan do
1: okay kulivar kule danto ge me gina jahane me queen
2: we are the champions
1: queen ge lave we will rock you
2: I call them we are the champions
1: swal nu nimen nabar kola
2: me jawab nu
1: ben mila aade nu me lava himene ni kon album ekka news of the world a night at the opera queen
2: night at the opera oh man kore news of the world
1: jabrangalo shauge expressions poruam vedo
2: ha elang asuga meeti ga diu iturung undaguan
1: navaste ka adya first one har queen band nu hushala din tarihi eme bodu charity concert ki ko ba
2: live aid
1: jawab rangalo dihavana sual freddy mercury ni ave kombai ega
2: aids punch
1: jawab rangalo go ahead no inge kiriya
2: hifinuhregen lugaris walis dia do de
1: ma confidence ke ba tangulo
2: bodi yes we got the enege origin no de enege mi india naslan ena nisba vaati den
1: ebe
2: to yastena zen ziba from bi zoroastrian neng ene ki bima
1: e rangulo anane to go hen no ne mi tinsu hatar su age javano bave emma rangulo ane
2: rangulo ading
1: fast me
2: fast ahen ne mi to lamu ko school ges mi
1: diye ko fahel limuni ya fast wen ya rangulo ta to okay emi ma queen ge wah ka dakka la ero queen ge lav tan su to la kamu dani ki be
2: hama adya khilaf moluvi mi hudiha gota kumis mi togabul kuragotuga adi miha tanaka Freddie Mercury varuge vocalist e duniya kannaade den hama ay kiiga mi music compose kurumuga fm varuge mi hebesnaade den muli band ekko balaruga e mi hunge mi bayfaharu waagoten mi en album mi him fashan nimen den adu haalaruga bayllawa da hunna ekgoellawa da ekam queen ge album mem hing ahalaru ga huriha lave ves hama varat tafatuan eki feel ge misalaka mi bohemian rhapsody eki mi ega varak gina genre tan himene lave rock himene den mi as operatic rock ke muli echeki yane eki genre ta mix ko geng ekko geng masuni ko geng ufadda ful lave ta vese boy mi emi ma e hama aade emi de anehem buna kama vanya emi hunna ki music ke mi music ge tafatu vattarta alun ijaat kuri bay mi music ge emi hunkule music kama vies lava ki un kama ga vies le america muga vi kan kama ga vies sama kada duniya haran kolla fem varuga emi hun den freddy mercury hurinama muga bul korani mi haro sama emi hunna gonjhale varuge bay nule ne kama
1: ehm veema hinga anikkais mihar den var vahaka dekke jata queen ge vahaka mevare dakka queen ge lave jahanu riya kama konudan var bensa fan ehm mehinga queen ge lave jahal di fan kas badko lan

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

খাওয়াখন কাশরি মোড়া থাকে চাই লেয়াই উর মহাই আল্লাহ ফিয়া এহিম ফারাতগে নাঙ্গনে খাতিলা থাকিছে ফাহে নুকিয়ে মান তেরবে দেখল বেরুমে আদি হাদ্দু ফাহান আলা দিউমেন্নতি মজবুর ওয়েজ মিহা দন্নাশে ফাহে হামাকাশরুম আল্লাহ ই গিনা গিনে ফা ফুসবা রহিম ওয়ন্ত রসকলাঙ্গে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি